onipa ntumi nyɛ ya abɔfo ntumi nyɛ ɛgbadewo na ntumi nyɛ ma ɛyɛ nyɛ ma ɛbu nipa ntiasɛ